0: আর তো বিয়া করি বললাম নসীন বুড়া হারে, আর মা বাপে আরে বিয়া করি বলল হইয়ে, আর তো সুড়ো বেনা শিল্লি হ্যাঁ লাভ বলি, আর তো বিয়া করি বেলা ভিটি। আর তো ফেরাশানি লাগে আয় বিয়া করি বলা রেডি নসিলাম, লেকিন আর যিন সমাজ মানুষ আছে ইতারা হজন খারাপ হতা হিন আল্লাহ বলে, আর মা বাপ আরে বিয়া দে বলা বললা চায়ে আয়ে খারাপ হতা হিন তো বাসি বললা আয়ে বিয়া করি বললা রাজি হই। আয় আয়েশা, আয় রোহিঙ্গা, আয় হোম ফসা বছর, আয় মালয়েশিয়া মারা ট্রান্সলেটর, আয় যেতে তোর বছর এতে আর কান ছবি আর গো ফ্রেন্ডত্তু যিবা আর হাজবেন্ড বিয়ে দিকে দেখিবা দে আর কন্ট্রাক্ট লইবা দা আর কল গুজে আরে বিয়া করি বললা হইয়ে আ হই দে বিয়া নগুজু মাই আই ফোল দেখিব তো বা দে মানুষই বিয়ে আর মা বাপরে সিনে আই যে তোমার ফোল দেখি মানুষই বিয়ে আর মা বাপ লোয়ের কন্ট্রাক্ট গুজে আর মা বাপ লোক কন্ট্রাক্ট করিবা দে তারা রেডি করে ফেলে দেখে
1: malah di adat kita itu tidak mendukung adanya perkawinan usia anak karena ada apa ya kayak persyaratan bahwa harus bisa menenun sebanyak 114-an mungkin ya tenun. Nah, itu yang harus dilakukan sebelum mereka menikah dan itu sekitar usianya di atas 20-an. Namaku Suci Apriani, usiaku 24 tahun. Aku aktivis pencegahan perkawinan usia anak. Aku memulai gitu ya aktivitas untuk ini memperjuangkan terkait tentang pencegahan perkawinan usia anak dikarenakan aku melihat sendiri bahwa kakakku melakukan perkawinan usia anak, kemudian aku melihat dampaknya sendiri gitu kan ketika keponakanku tidak tinggal dengan orang tuanya, kemudian di lingkungan sekitarku juga sama. Aku ngerasa bahwa ini harus ada upaya untuk mencegah ini. Ya, aku bergabung ke KPAD pada tahun 2017. KPAD itu Kelompok Perlindungan Anak Desa. Nah, kita keliling dari dusun ke dusun. Jadi dari setiap dusun kita keliling membawa banner. Kan 300 lebih pendata tangan. Nah, di situ ada tokoh agama, ada tokoh masyarakat, ada ibu-ibu, bahkan remaja juga ikut menandatangani petisi itu.

0: I exited Nashila. Our husband exited Ashil. Mani ite kush Ashil wa I kush Nashila. My door ot Ashila. Mani montu azindigi hundilo. Endilo hori. Jitten tu vadulo morgo vedata eta hanu vetta. Oyoro timaj baade shaguru sahi. Sahi oro fo vedda nan hoy vari baade. I kush Nashila. আর পোয়া নরগা বেশি শুরু আসিল তো আই ফুয়া যাবে বিয়ে বারে যতন করি বলা চাইতাম তো আইবে ওয়েশন করে বলা চাইলাম আজ আমায় এনে নো করে আরে বেশি মাইকদার করছি আজ আমায় চাল আমি বেশি বেশি পয়েন্ট নিয়ে আইব আজ আমার লোয়ের সির ইদিটা মারা হসপিটাল আসিলাম আর জামাই মাটি দেন আল্লাহ বলে হসপিটাল ভর্তি করাই হসপিটাল তো আইবা দে আরে উনি কে মদন ন করে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं उनकी शादी करना गैर कानूनी है लैकिंग है वो ये है कि मालूमात नहीं है और हमारा एक बहुत खूबसूरत सा स्लोगन है इसके साथ ही वुमेन प्रोटेक्शन सेंटर के साथ ही रिपोर्ट वायलेंस रिड्यूस वायलेंस तो हम ये कोशिश करते थे कि बच्चे अपने लिए खुद आवाज उठाएं अगर किसी की सहेली की शादी हो रही है तो सहेली जाके उसको रोके कि ये छोटी उम्र की शादी है अगर बहन की शादी हो रही है तो भाई खड़ा हो जाए कि ये छोटी उम्र की शादी है
0: আই আর জিনিন মানুষগুলোর হাঙ্গুরি সেলাই নম্বরে আর কমিউনিটিগুলো হিনরা আয় হামেশা হয় সুড়া হলে মাইমেন্দারে বিয়া নদী বললা মাইমেন্দারও ফান্না পারে বললা মাই বা হি বিয়ে নিজের হাম নিদে করে নিজের ঠে নিজে হামায় পারে ভাল তো বাদে মাই বি পারে বিয়া দিলে মাই বি যদি মার হনাক কান দিয়ে মন তো গঠন গঠন দিতে গেলে বাজার করতে গেলে হিবি হিবা জিন্দগি মারে দুঃখ পান করে ভান আর আনটিল্লা তো যেটা আজ আমার সারি দিয়ে তাই একুরে বছর আসছিলাম তো আর পয়সা উড়োগা দু বছর আসছিল ডরগা 3 বছর আসছিল আর এনজিও তোর আমরা সাপ করছিল তো আই ফান পড়াই ফল বেহাম করছি তো এন করি ওর আয় আজ কান সুন্দর জায়গা মারা আয়ের আর পড়লে আমি বসে করে আতো আর মহেন্দ্রী কেবা বেলে অশান্তি লাগে আর মহেন্দ্র আয় গুড ফু শান্তি নদী নয় মরে যাও এনার একা করে আর হাত করে নয় না ঠিক আছে আয়

0: লেবালন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি। দুইবার ধরা খাইছি, তিন ক্যামের বেলা এটা সফল হয়েছে।
1: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
0: পরে খাইছি কিছুদিন, খাওয়ার পর একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল, যেন এনে এসে ব্যবসা করেন। কাজ করলে পরে ভালো হবে, এই জিনিসটা রাইতে বেশি। তিন বছর ধরে হারিয়ে মেসতেছি।
1: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.

দাহাম গরি সেলাই নম্বরে আর কমিউনিটি লাগে হিনরাই হামেশা হয় সুড়া হলে মাইহেন্দার বিয়ান দিব মাইহেন্দার ফন্না পড়াই বললা মাই বাই হি বিয়ে নিজের হাম নিদে করে নিজের ঠে নিজে হামাই পারে পান তোর বাদে মাই বি বারে বিয়া দিলে মাই বি যে দিমার হনক কান দিয়ে মূল তো অগটন গড়ের দত গিলে বাজার গড়ে দত গিলে হিবি হিবা জিন্দগি মারে দুঃখ পান করে পান আর দিলা তো যেটা আজ আমার সারি দিয়ে তা আই একুরে বছর আসছিলাম তো আর পয়সা উড়োগা দু বছর আসছিল ডরগা তিন বছর আসছিল আর এনজিও তুর আমরা সাপ বুঝছিল তো আই ফোন পড়াই ফলবে হাম বুঝছি তো এন করি ওর আয় আজ কান সুন্দর জায়গা মারা আয়ের আর পড়লে আমি বসে করি আতো আর ফোন ধরে কেবা বেলে অশান্তি লাগে আর ফোন ধরে আয় গুড শান্তি নদী নয় এনার একটা করে আর হাত করে নয় ঠিক আছে আয়

তো এর পরে শুরু হয় 2 বছর আসিন, ডরুয়া 3 বছর আসিন। আরে এনজিও তো আমরা সাপ গুজিন, তো আই ফাইন পড়াই ফাইল বেহাম গুজি তেন গুরি ওর আয় যা কান সুন্দর জায়গা মারা এর আর ফাইল লেরাই বসে গুজি রিট। আরে তো আর ফাইন ধরে কেবা বিল শান্তি লাগে আর ফাইন ধরে আই গুড শান্তি নেদিন এনার একটা করে আর হাত করে নয় ঠিক আছে আয়।